আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বৃহস্পতিবার, 28শে জ্যৈষ্ঠ, 24শে জিলহজ, 11ই জুন। বাংলাদেশ বেতার খবর পড়ছে সালমা তানমিনু। শুরুতেই শিরোনাম। জাতীয় সংসদে আগামী অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ আজ। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধি পাবে মূল প্রাধান্য, বললেন অর্থমন্ত্রী। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত।

0: সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট আজ পেশ করা হবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে এই বাজেট পেশ করবেন। উচ্চ প্রবৃদ্ধি অর্জন, নিয়মতান্ত্রিক সংস্কার ও ক্রমবর্ধমান অর্থনৈতিক পদক্ষেপসমূহকে সামনে রেখে বাংলাদেশকে অধিক বিনিয়োগ উপযোগী ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উত্তরণের উদ্দেশ্যে প্রস্তাবিত এই বাজেট উত্থাপন করা হবে। প্রস্তাবিত বাজেটটি প্রায় 9,38,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এটি দেশের ইতিহাসে এ যাবৎকালের সবচেয়ে বড় আকারের জাতীয় বাজেট। চলতি বছরের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিপুল বিজয় অর্জনের পর এটি হতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্ব ধীন বর্তমান সরকারের প্রথম জাতীয় বাজেট। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী অর্থ বছরের জাতীয় বাজেটে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ উৎসাহ প্রদান এবং সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ অগ্রাধিকার পাবে। তিনি গতকাল জাতীয় সংসদ ভবনে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন। মন্ত্রী বলেন, বাজেটটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা থেকে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলায় নীতিগত নির্দেশনা প্রদানের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকবে। তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসার পর সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, উদ্যোগ এবং খাল খনন প্রকল্প সহ যে গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন শুরু করেছে, আগামী বাজেটে তা অব্যাহত রাখা হবে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, বাজেটে আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখা, ব্যাংকিং ব্যবস্থার উপর জনগণের আস্থা পুনরুদ্ধার, সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং রাজস্ব আদায় বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার। তিনি গতকাল জাতীয় সংসদে সরকারি শূন্য পদে নিয়োগ সংক্রান্ত এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন। তারেক রহমান বলেন, ইতিমধ্যে 5,00,000 সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অধীনস্থ দপ্তর ও সংস্থাসমূহে শূন্য পদের বিপরীতে 2,879 জন লোক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। অপরাগ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে 60,000 পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং আগামী বাজেটে 41,20,000 নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সরকার সম উন্নয়নে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায়ও সমানভাবে উন্নয়ন করা হবে। সরকার গণতন্ত্রে বিশ্বাস করে, বিধায় গঠনমূলক সমালোচনা গ্রহণ করা হবে বলে সংসদকে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। তিনি দেশকে নতুনভাবে গড়ে তুলতে অর্থনৈতিক সুশৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি দেশে বিদেশে সবার জন্য ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
2: দেশকে গড়ে তুলতে হলে অর্থনৈতিক সুশৃঙ্খলা বা ডিসিপ্লিন ফিরিয়ে আনতে হবে। এই সরকারের প্রথম বাজেট উপস্থাপিত হবে, সেখানেও আমরা চেষ্টা করেছি দেশে যারা ব্যবসায়ী আছেন প্রত্যেকের জন্য এমন সুবিধা তৈরি করা যেখানে মাননীয় স্পিকার তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারে। যেমন আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর হতে আমদানি রপ্তানি নিবন্ধন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে যাতে প্রদান করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন্ডেড এবং নন বন্ডেড সকল প্রতিষ্ঠান সমূহকে এফওসির ভিত্তিতে আমদানির সুযোগের আওতায় আরো প্রসারিত করা হচ্ছে মাননীয় স্পিকার। মূল্য পরিশোধ পদ্ধতি সহজ করা হচ্ছে।
1: প্রধানমন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে তার সরকারের 180 দিনের মধ্যে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী এই 5 জেলায় পরীক্ষামূলকভাবে ই হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডঃ শফিকুর রহমানের প্রবাসী বাংলাদেশে উন্নয়ন সংক্রান্ত প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, দেশীয় বিদেশি প্রবাসী বাংলাদেশিরা যেসব সমস্যার মুখোমুখি হন সেগুলো সমাধানে শ্রম মন্ত্রণালয়ের পর্যালোচনার ভিত্তিতে একটি টাস্কফোর্স গঠন করা যেতে পারে। তিনি বলেন, অতীতের ফ্যাসিবাদী সরকারের আমলে বিদেশে কর্মসংস্থানকে আদম ব্যবসা হিসেবে কলঙ্কিত করা হয়েছিল এবং মানব পাচার ও অর্থ পাচারের সঙ্গে অনেকেই জড়িত ছিল। এ ধরনের অপরাধে জড়িত 100 অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। প্রবাসীদের কল্যাণে সরকারের উদ্যোগ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাসপোর্ট সেবা সহজ করতে সরকার বিভিন্ন নীতিগত প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, এসব উদ্যোগের মধ্যে রয়েছে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট প্রদান।

0: প্রবাসীদের জন্য ই পাসপোর্ট সুবিধা চালু, অনলাইনে আবেদন ও ফি পরিশোধ, কল সেন্টার ও হেল্পলাইন চালু এবং বিদেশে অবস্থানরত নাগরিকদের জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতে আবেদন গ্রহণ। সংসদে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, পোলট্রি ও মাছের খাদ্য তৈরিতে ক্ষতিকর ট্যানারি বর্জ্যের ব্যবহার ঠেকাতে সরকার ট্যানারি স্থানান্তর, বর্জ্য শোধনাগার স্থাপন এবং কঠোর অভিযান সহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করেছে। তিনি আরও জানান, দেশে কুকুরে কামড়ানোর চিকিৎসা নিশ্চিতে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে। এক সম্পূরক প্রশ্নের জবাবে নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম আশাবাদ ব্যক্ত করে বলেন, 2029 সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের সব কন্টেইনার টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে। এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী সংসদে জানান, ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশনাকে ভবিষ্যতে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে নমিনেশন ফাইল তৈরির পরিকল্পনা সরকারের রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনীর সম্মান ও মর্যাদা রক্ষা, সদস্যদের পেশাদারিত্ব, ঐক্য, শৃঙ্খলা এবং চেইন অব কমান্ড সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর ইমেজ বিনষ্ট করতে নানা তৎপরতা বিদ্যমান ছিল, তবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে 1975 7 নভেম্বর স্বাধীনতার ঘোষকের নেতৃত্বে সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়িয়েছিল বলে জানান তিনি। তারেক রহমান বলেন, শুধু অতীত চর্চা নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে সমহিমায় নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে।
1: শুধু অতীত চর্চা নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে সমন্বয় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। যারা সশস্ত্র বাহিনীর দায়িত্ব পালন করছেন অথবা সরকারি কিংবা জনপ্রশাসনে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এই দেশটা আমাদের সবার। আমরা দেশে কিংবা বিদেশে যেখানে এ দায়িত্বই পালন করি না কেন, সেই দায়িত্বটি যথাযথভাবে পালন করাই তো আজকে এই দিনে আমাদের অঙ্গীকার।
0: তারেক রহমান বলেন, পরিবর্তিত ভূ রাজনৈতিক সমীকরণ ও প্রযুক্তির দ্রুত বিবর্তনের ফলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের চ্যালেঞ্জগুলো এখন অনেক বেশি বহুমুখী ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তিনি বলেন, এমন পরিস্থিতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কিংবা যা আন্তর্জাতিক পরিমণ্ডলে দায়িত্ব পালনের জন্য সশস্ত্র পুলিশ বাহিনীকে আধুনিক করতে সরকার পর্যায়ক্রমিকভাবে উদ্যোগ বাস্তবায়ন করছে। বাজার দরে স্থিতিশীল রাখতে এবং সারাদেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে মোট 82,54,00,000 টাকা ব্যয়ে 10,000 মেট্রিক টন মসুর ডাল সংগ্রহের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.